0: নমস্কার, আকাশবাণী শ্রী বিজয়পুরম, শুরু হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। শ্রোতাবন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন, ঈশ্বর সর্বত্র বিরাজমান, তবে তার বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক। তাই মানুষকে ঈশ্বর হিসাবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানে আপনাদের জন্য আজ রয়েছে জাতীয় পতাকা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান, জাতীয় পতাকার ইতিহাস। জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 1906 খ্রিস্টাব্দে, পার্সিবাগান স্কোয়ারে এটা তোলা হয়। তিনটে অনুভূমিক ডোরা ছিল, উপরে লাল, মাঝে হলুদ, নিচে সবুজ। লাল ডোরায় 8টা পদ্ম ছিল, মানে তৎকালীন 8টা প্রদেশ। মাঝের হলুদে বন্দে মাতরম লেখা, নিচের সবুজে সূর্য আর চাঁদ। দ্বিতীয় পতাকা 1907 খ্রিস্টাব্দে তোলা হয়, ভিকাজিকামা এটা বিদেশের মাটিতে প্রথম তোলেন। তিন রং একই ছিল, কিন্তু মাঝে 7টা তারা ছিল, সপ্তর্ষি মণ্ডলের প্রতীক।
1: তৃতীয় পতাকা 1917 সালের হোম রুল আন্দোলন, অ্যানি বেসেন্ট আর তিলকজি এই পতাকা ব্যবহার করেন। এতে 5টা লাল আর 4টে সবুজ ডোরা, কোনায় ইউনিয়ন জ্যাক আর 7টা তারা। 1921 সালে গান্ধীজি পিঙ্গালি ভেঙ্কাইয়াকে একটা পতাকা ডিজাইন করতে বলেন। ভেঙ্কাইয়া ছিলেন মছলিপত্তনমের একজন স্বাধীনতা সংগ্রামী আর পণ্ডিত। তিনি প্রায় 30টি ডিজাইন বানিয়েছিলেন। গান্ধীজির ভাবনা ছিল লাল হিন্দুদের প্রতীক, সবুজ মুসলিমদের প্রতীক, মাঝে চরকা স্বদেশী আন্দোলন আর আত্মনির্ভরতার প্রতীক।
0: পরে বোঝা গেল এই দুই রঙে বাকি ধর্মের মানুষ বাদ পড়ছে, তাই 1921 সালেই সাদা রং যোগ হলো। এখন হলো তিন রং, লাল সাদা সবুজ, মাঝে নীল চরকা। 1931-এ করাচি কংগ্রেসে সিদ্ধান্ত হলো ধর্মের ভিত্তিতে রং নয়, নতুন মানে দেওয়া হলো। গেরুয়া বা কেশরিয়া ত্যাগ, সাদা সত্য বা শান্তি, সবুজ বিশ্বাস এবং আশা, আর চরকা আগের মতোই রইল।
1: 22শে জুলাই 1947 গণপরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত হলো চরকার বদলে অশোক চক্র বসবে। অশোক চক্র নেওয়া হলো সারনাথের অশোক স্তম্ভ থেকে। 24টি দণ্ড মানে 24টি ঘণ্টা, মানে সময় থেমে থাকে না। সেই দিনই পণ্ডিত নেহরু প্রস্তাব পেশ করেন আর সর্বসম্মতিতে গৃহীত হয় পতাকা তৈরির নিয়ম, ফ্ল্যাগ কোড। কাপড় শুধু খাদি বা হস্তচালিত তাঁতের কাপড় ব্যবহার করা যায়। আকার 9টা স্ট্যান্ডার্ড সাইজ আছে, সবচেয়ে বড় 6300 এবং 4200 মিলিমিটার, সবচেয়ে ছোট 150 বাই 100 মিলিমিটার। অশোক চক্র নেভি ব্লু রং, ব্যাস সাদা ডোরার প্রায় সমান। চক্রের দুই পাশে সমান সংখ্যক দণ্ড দেখা যাবে। পিঙ্গালি ভেঙ্কাইয়া সম্পর্কে যার ডিজাইন আমরা আজও ব্যবহার করি, সেই ভেঙ্কাইয়া কিন্তু পরে খুব কষ্টে দিন কাটিয়েছিলেন। অন্ধ্রপ্রদেশের সরকার পরে তাকে সম্মান জানায়। 2009 সালে তার নামে ডাকটিকিটও বের হয়। সংক্ষেপে বললে, আমাদের পতাকা শুধু কাপড়ের তিনটে রং না, এটা 40 বছরের আন্দোলন, ত্যাগ আর ঐক্যের গল্প। বিশেষ থিম 150 বছর বন্দে মাতরম, কারণ 2026 সালে বন্দে মাতরম গানের 150 বছর পূর্তি হচ্ছে। উদ্দেশ্য দেশপ্রেম বাড়ানো, জাতীয় ঐক্য শক্ত করা আর প্রতিটি নাগরিককে গর্বের সাথে জাতীয় পতাকা দেখাতে উৎসাহ দেওয়া।
0: অশোকচক্রের 24টা দণ্ডের আলাদা মানে আছে, এটাকে বলে 24 নীতি বা বুদ্ধের ধর্মচক্র। সম্রাট অশোকের স্মরণার্থের স্তম্ভ থেকে নেওয়া এই চক্রটা আসলে বৌদ্ধ ধর্মের প্রতীক, পরে এটাকে সর্বজনীন নৈতিক মূল্য হিসেবে ধরা হয়। 24টি দণ্ডের মানে হচ্ছে, প্রথম 12টা দণ্ড দিনের 12টা ঘণ্টা, মানে আত্ম উন্নতি। এতে রয়েছে প্রেম, সাহস, ধৈর্য, শান্তি, বিশ্বাস, করুণা, আত্মত্যাগ, নিঃস্বার্থতা, আত্মনিয়ন্ত্রণ, আত্মত্যাগ, ন্যায় এবং ক্ষমা। পরের 12 দণ্ড রাতের 12টা ঘণ্টা, মানে সমাজের প্রতি কর্তব্য। এতে রয়েছে আইন, স্বাস্থ্য, নিরাপত্তা, সুখ, বন্ধুত্ব, সৌহার্দ্য, সংগঠন, কল্যাণ, সমৃদ্ধি, শিল্প, আধ্যাত্মিকতা এবং সর্বশেষে সত্য।
1: আরেকটা ব্যাখ্যা যেটা বেশি প্রচলিত, অনেকের মতে 24টা দণ্ড মানে বুদ্ধের শেখানো প্রতিত্ব সমুৎপাদের 12টা কারণ।

0: আর তার উল্টো 12টা কারণ সহজ কথায় জীবনচক্র আর দুঃখ থেকে মুক্তির পথ। আরেকভাবে বলা হয় চক্র মানে গতি, দেশ যেন থেমে না থাকে, সবসময় এগিয়ে যায়। 24 ঘন্টা যেমন চলে, দেশও তেমন 24 ঘন্টা এগিয়ে যাবে। এই জন্যই পতাকার মাঝে চরকার বদলে চক্র আনা হয়েছিল। চরকা শুধু অর্থনীতির প্রতীক ছিল, কিন্তু চক্র হলো ধর্ম, ন্যায় আর সময়ের প্রতীক। পতাকার মর্যাদা রাখার জন্য ভারত সরকার ভারতীয় পতাকা বিধি 2002 বানিয়েছে, এটাকে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া বলে। পতাকার সম্মান জানানোর মূল নিয়ম,
1: পতাকা উত্তোলন সময় সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত, তবে 2009 সাল থেকে বিশেষ দিনে রাতেও আলো দিয়ে ওড়ানো যায়। কোথায় লাগাবেন, সবসময় ডান দিকে বা উঁচু জায়গায়, অন্য কোনো পতাকা জাতীয় পতাকার উপরে বা সমান উচ্চতায় থাকবে না। এর অবস্থা, পতাকা সবসময় টান টান থাকবে, ছেঁড়া ময়লা বিবর্ণ পতাকা ব্যবহার করা যাবে না। এবারে বলছি পতাকাকে কিভাবে ব্যবহার করবেন না।
0: মাটিতে ফেলা যাবে না, জলে ডোবানো যাবে না, পতাকা দিয়ে টেবিল ঢাকা মূর্তি ঢাকা যাবে না, পতাকার উপর কিছু লেখা ছবি আঁকা যাবে না, পোশাক ইউনিফর্ম বানানো যাবে না, পতাকা নিয়ে ব্যবসা করা যাবে না। পতাকা নামানোর নিয়ম,
1: সন্ধ্যের আগে নামিয়ে ভাঁজ করে রাখতে হবে, নামানোর সময়ও সম্মান জানাতে হবে। এবারে বলছি নষ্ট পতাকার কি হবে।
0: ছিঁড়ে গেলে বা পুরনো হলে জ্বালিয়ে বা কবর দিয়ে সম্মানের সাথে নষ্ট করতে হবে, ডাস্টবিনে ফেলা যাবে না। জাতীয় সঙ্গীতের সময় কি করবেন,
1: যখন জনগণ মন বাজবে তখন সোজা হয়ে দাঁড়াতে হবে, হাত সেলুটের ভঙ্গিতে কপালে ঠেকাতে হবে শুধু ইউনিফর্ম পরা বাহিনীর জন্য। সাধারণ মানুষ ডান হাত কাঁধ পর্যন্ত তুলে পতাকার দিকে তাকিয়ে থাকবে। গাড়ি আর অফিসের নিয়ম,
0: শুধু রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপালদের গাড়িতে পতাকা লাগানো যায়। সাধারণ মানুষ নিজের বাড়ি, অফিসে যে কোনো দিন পতাকা লাগাতে পারে। আগে শুধু 15ই আগস্ট আর 26 জানুয়ারি ছিল। সবচেয়ে জরুরি তিনটে কথা মনে রাখবেন, গেরুয়া উপরেই থাকবে, উল্টে লাগানো যাবে না, অশোকচক্র মাঝ বরাবর সাদা ডোরার ঠিক মাঝে, অন্য পতাকার থেকে উঁচুতে, জাতীয় পতাকার সম্মান সবার উপরে।
1: এই নিয়মগুলো মানা শুধু আইন না, এটা আমাদের দেশের প্রতি শ্রদ্ধা। শ্রোতা বন্ধুরা, তাহলে আজ এই হর ঘর তিরঙ্গা বিশেষ অনুষ্ঠান এখানেই শেষ করছি। মনে রাখবেন পতাকা শুধু কাপড় নয়, এটা আমাদের গর্ব। তিরঙ্গা আমাদের শ্বাস, তিরঙ্গা আমাদের বিশ্বাস। শ্রোতা বন্ধুরা, 9 থেকে 17 আগস্ট আসুন আমরা সবাই মিলে হাতে তিরঙ্গা তুলি, মনে দেশপ্রেম জাগাই।

0: শ্রোতা বন্ধুরা, শুনলেন জাতীয় পতাকা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান। আমার সাথে ছিলেন সঙ্গীতা দাস। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে এখন আপনারা শুনবেন একটি সাক্ষাৎকার।
1: শ্রোতা বন্ধুরা, গত সোমবার আমরা আলোচনা করছিলাম সোশ্যাল মিডিয়ার নেগেটিভ ইম্প্যাক্ট সম্পর্কে, বিশেষ করে যুব সমাজের উপর কিভাবে সোশ্যাল মিডিয়া প্রভাব ফেলছে এবং এটাতে যুব সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম আন্দামান ল কলেজের ডাইরেক্টর অফ ফিজিক্যাল এডুকেশন রাজীব মণ্ডল স্যারকে। তো তিনি এই বিষয়ে আলোচনা করছিলেন, তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছেন। তো আজ শুনব সেই কথোপকথনের, সেই সাক্ষাৎকারের দ্বিতীয় অংশ। তো কথা বলবো রাজীব মণ্ডল স্যারের সঙ্গে। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের যুববাণীর আসরে। আপনার থেকে জানতে চাইবো, আমরা তো আলোচনা করছিলাম এই যুব সমাজের উপর সোশ্যাল মিডিয়ার কি কুপ্রভাব বা কিভাবে এটা প্রভাব বিস্তার করছে তাদের উপর, কিভাবে তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার দ্বারা, যেহেতু এটা একটা সমস্যা আমাদের যুব সমাজের। তো যুব সমাজ কেন, প্রত্যেকটা বর্গের জন্যই এটা একটা সমস্যা, এর সমাধান কি? কারণ একটা সমাধানও তো দরকার, কোনো সমস্যা থাকলে তার সমাধানও থাকে, এর সমাধান কি আমি জানতে চাইবো। কারণ বর্তমান সময়ে এই যে এর আসক্তি, এর থেকে বেরিয়ে আসার জন্য একজন সাধারণ মানুষ কি কি সহজ ও কার্যকর পদক্ষেপ নিতে পারেন?
2: তো এখন যে জিনিস হলো, যে আমি তো আপনাকে আগের যে গত সোমবার যে আমি যে যেই ইনফরমেশনগুলো দিয়েছি আমি, তো এখন তার থেকে বেশি বড় জিনিস ইনফরমেশন পেলে তো হয় না, সেটাকে আমার কাজে লাগাতে হয়। তো এখন কি করে বেরোতে পারি আপনার কোশ্চেন, তো এটা আমি বলতে চাই। সব থেকে প্রথম হলো জাগরুকতা,
1: অ্যাওয়ারনেস থাকা
2: একদম। আপনি তো জেনে গিয়েছেন যে কি মেজর ইম্প্যাক্ট হতে পারে, তো
1: কিভাবে এটা ক্ষতি করছে আপনি জানেন,
2: এটা আপনার থ্রু শ্রোতাগণরা জানতে পেরেছে, হয়তো কোনো শ্রোতাগণের ফ্যামিলিতে একজন এটা শুনলো, তাদের দায়িত্ব যে সে আরও পাঁচজনকে বলার বা আরও পাঁচজনকে শেয়ার করা বা দুজনকে শেয়ার করা, অ্যাটলিস্ট দুজনকে। তো যদি শেয়ারিং বলে না, শেয়ারিং ইজ কেয়ারিং, যদি আমি শেয়ার করতে পারি, যদি আমি যদি লোকেদের আগে যদি বলতে পারি, তো ওটা হেল্প করবে। তো নেক্সট হলো যে একটা 3D ফর্মুলা আছে, 3D মডেল সোশ্যাল মিডিয়া, সেটা হলো 3D মানে হলো ডিলে, ডিস্ট্যান্স অ্যান্ড ডাইভার্সন। মানে হলো কি, আমি যে আগে রিপিটেটিভলি মানে বারবার স্ক্রলিং করছি, ইউজ করছি, তো এটা ডিলে করা লাগবে। কেন করা লাগবে, নিজেকে কোশ্চেন জিজ্ঞাসা করা লাগবে, কেন ডিলে করতে হবে?
1: আচ্ছা,
2: কারণ আমি দুটো কারণ বলে দিয়েছি, দু তিনটে কারণ বলে দিয়েছি। যখনই এই জিনিসটা আপনি আপনার সাথে ডিসকাস করবেন, কথা বলবেন, তার মানে কি হচ্ছে যে আমি নিজের সাথে কথা বলছি। আগে আমি কার সাথে কথা বলতাম, সোশ্যাল মিডিয়ার সাথে, AI সাথে কথা বলতাম, এখন কি হয়েছে আমি নিজের সাথে কথা বলতে শুরু করে দিয়েছি। যেই জিনিসটা করবেন সে কি হচ্ছে, জাগরুকতা আসছে, একটা চেঞ্জেস আসছে, হ্যাঁ আমি তো কিছু বেশি এক্সেসিভ করছি, অনেক বেশি মাত্রায় করছি, একটা হয়ে গেল। নেক্সট সলিউশন হলো ডিস্ট্যান্স,

0: রাইট? আমাদের হিউম্যান যে মাইন্ড সেটা হলো কন্ডিশন মাইন্ড,
1: হ্যাঁ
0: মানে যে জিনিসের সাথে কন্ডিশন হয়ে যাবে সেই রকমের জিনিস যদি সামনে আসে তো ট্রিগার হতে থাকবে।
1: হুম
0: মানে ফোন যদি সামনে থাকে ফোন ইউজ করতে ইচ্ছা করবে,
1: হ্যাঁ সেটাই,
0: রাইট? যদি ফোনটাই যদি সামনে না থাকে তাহলে
1: তাহলে আপনি কি করবেন,
0: তাহলে তো কিছু না কিছু কাজ তো করতে
1: কিছু
0: হবে না,
1: করতে হবে।
0: রাইট? ফোন হয়তো চার্জ নেই,
1: হুম
0: বা ফোন নেই, নেটওয়ার্ক নেই, বা ফোন কোথাও রেখে দিয়েছেন একটু
1: ভুলে
0: সময়,
1: গেছে।
0: ভুলে গেছেন, বা তো এটা কি হচ্ছে? জিনিসটা কিন্তু সিম্পল জিনিস, কিন্তু
1: হুম
0: একদিনে হবে না, কিন্তু একদিনে হওয়ার জিনিসও না।
1: হুম
0: আমি আপনাকে বলবো ফোন ছেড়ে দাও, এই হবে ওই হবে, কোনো দিন হবে না। আপনার শরীরে আমি বলেছি কত, 60 ট্রিলিয়ন সেলস, সিক্সটি
1: হুম
0: ট্রিলিয়ন সেলসে আপনার ব্যাড হ্যাবিট হয়ে গিয়েছে। আর আমি যদি একটু মোটিভেশন আপনাকে দিয়ে দিই, আপনার বডিতে হয়তো 1% শতাংশ সেল হয়তো মোটিভে হয়ে যাবে, বাট
1: হ্যাঁ
0: সেই আবার পুরো এনভায়রনমেন্টে চলে যাবেন। তো এই যে বাকি 99% যে বডির যে সেল, যে হ্যাবিট রয়েছে, ব্যাড হ্যাবিট,
1: হ্যাঁ
0: হাবি করবে, আবার করতে ইচ্ছা করবে, ডিলে করে দেবে।
1: সেই
0: সের জন্য এনভায়রনমেন্ট চেঞ্জ করা দরকার, আর এই যে ডিলে করা দরকার, ঠিক আছে, জিনিসটা তার সাথে
1: হ্যাঁ
0: সাথে কি ডিস্টেন্স মেনটেন করা দরকার, আর তার সাথে সাথে ডাইভার্জন।
1: হুম
0: আমি যদি এক আজকে যদি আমি 2 ঘন্টা, যদি আমি 5 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা যদি ফোন ইউজ করি, আমি 15 মিনিট ব্রিদিং এক্সারসাইজ করবো,
1: আচ্ছা,
0: বা আমি 15টা পুশ আপ মারবো, বা আমি আধা ঘন্টা হাঁটতে যাবো।
1: কিন্তু এটার জন্য তো ইনার আজ থাকা দরকার।
0: এক
1: এটা তো খুব ডিসিপ্লিনড ওয়েতে করা করতে হবে।
0: স্মল স্টেপ, কোনো দিন এক কোনো দিন একবারে পসিবল না,
1: হুম
0: স্মল স্টেপ। অ্যাওয়ারনেস তো ক্রিয়েট করা লাগবে,
1: হুম
0: রাইট? অ্যান্ড স্মল স্টেপ, একটা দুটো স্টেপ, 3টে স্টেপ, 4টে স্টেপ, যখন আপনি ধীরে ধীরে ধীরে ধীরে করতে চাবেন না। আমাদের ব্রেন কী চায়? ব্রেন পেইন থেকে প্লেজারে যেতে চায়। আমি যদি বলি হন 15টা পুশ আপ করতে, করতে পারবেন না কিন্তু। আধা ঘন্টা যদি আমি বলি যে আপনি যান আধা ঘন্টা ওয়াক করেন, করবে না কিন্তু ওই মাইন্ডে। বাট আমি যদি বলি চলো 100 স্টেপ চলো, তো ব্রেন ছোট ছোট টাস্ক যখন দেবেন, যখন ছোট ছোট উদ্দেশ্য দেবেন আমাদের এই মস্তিষ্ককে,
1: গোলগুলোকে
0: ব্রেনকে, হ্যাঁ
1: পুরো করার জন্য,
0: হ্যাঁ ব্রেনটাকে
1: লক্ষ্যগুলোকে
0: হ্যাক করা লাগবে। ব্রেনটাকে বিগ গোল দিয়ে হ্যাক করা যাবে না, ব্রেনটাকে অলওয়েজ যদি
1: স্মল
0: হ্যাক করতে
1: গোলস
0: হয়
1: দিয়ে।
0: স্মল গোলস দিতে হবে। আমি
1: হুম
0: আজকে যদি 3 ঘন্টা ফোন ইউজ করি, আমি 5 মিনিট ফোন ইউজ করবো না, 5 মিনিট কোনো একটা কাজ করব, বুঝতে পেরেছেন? ব্রেন পাচ্ছে 5 মিনিট, ঠিক আছে
1: করে নেব।
0: করে নেব। মিস কি হচ্ছে, আমি নিউ আদার ধীরে ধীরে ধীরে ধীরে ফিট করছি, সময়
1: হুম
0: লাগবে বাট
1: হুম হয়ে
0: হবে,
1: যাবে, হয়ে যাবে,
0: 100% হবে, হ্যাঁ
1: কিন্তু এটা ডেইলি বেসিসে করতে হবে।
0: একদম।
1: তো এটার জন্য ডিসিপ্লিনও খুব দরকার। একটা ডিসিপ্লিন মাইন্ড থাকলেই আমরা এটাকে করতে পারবো, তাই তো? তো স্যার, আপনাকে এখন জিজ্ঞেস করবো যে ডিজিটাল ডিটক্স বলতে কি বোঝায়, এবং সোশ্যাল মিডিয়া আসক্তি কমানোর ক্ষেত্রে ডিজিটাল ডিটক্স কতটা কার্যকর, এবং কীভাবে এটি শুরু করা উচিত?
0: সো আমি বলতে চাই যে ডিটক্স তো আজকাল ডিটক্স অনেক শুনেছি, যেরকম লিভার ডিটক্স, মাইন্ড ডিটক্স, তো আজকাল একটা শব্দ ইউজ হয় ডিজিটাল ডিটক্স। মানে যে ব্রেইনে যে আমাদের যে ডিজিটালিজ, কারণ ডিজিটালিজ আমাদের যে অ্যাডিকশন হয়ে গেছে না,
1: অ্যাডিকশন হয়ে গেছে।
0: তো এটাকে কম করার জন্য, ঠিক আছে, ডিজিটাল ডিটক্স করতে হয়। তো কী করে করতে হয়?
1: হুম
0: তো আজকাল আমরা কী করি, সানডে, যে সানডে যদি হয় যে আমাদের ছুটির দিনে, কী করি আমরা কিন্তু সারাদিন ফোন নিয়ে পড়ে থাকি। কিন্তু
1: হ্যাঁ,
0: ডিজিটাল ডিটক্সের জন্য আপনি কী
1: আর
0: করতে পারেন,
1: বাইরে গেলেও ফোন নিয়েই যাই।
0: নিয়ে যাই। তো
1: হ্যাঁ
0: আপনার ইন্টেনশনালি কী করা লাগবে, হয়তো আপনি পিকনিকে চলে গেলেন ফোন রেখে, বা কোনো ফাংশনে চলে গেলেন ফোন রেখে,
1: না, পিকনিকে যদি খুব ইন্টিরিয়ার জায়গায় যাওয়া যায়
0: হ্যাঁ
1: তাহলে সেখানে তো নেটওয়ার্কও পাওয়া যায় না।
0: পাওয়া যাবে না কিন্তু, একদম ঠিক বলেছেন।
1: হ্যাঁ
0: তো এইটাই মেইন। তো ডিজিটাল ডিটক্সটার কারণ হলো কি, আমি নিজেকে ধীরে ধীরে ধীরে ধীরে ফোন থেকে একটু দূরত্ব বানানোর
1: দূরত্ব
0: চেষ্টা করব,
1: মেনটেন
0: বাট
1: করবো।
0: একটু বেশি করার চেষ্টা করব,
1: হুম
0: রাইট? তো এই কারণে কী হয়ে যাচ্ছে, আর এই কিন্তু একদিনে কিন্তু এক ঝটকা কিন্তু হবে না, কিন্তু একবারে যদি বলি যে ফোন ইউজই করো না কিন্তু হবে না কিন্তু। কারণ কি, আমাদের যে ব্রেন, রাইট, আমাদের যে ব্রেন,
1: হুম
0: আমাদের কী দরকার, আমাদের দরকার প্লেজার থেকে, পেইন থেকে প্লেজার।
1: প্লেজার।
0: কারণ কি, আমাদের বডি সেফ রাখা দরকার অলওয়েজ। আমার দরকার নেই, আমার
1: হুম
0: আমার যে মস্তিষ্ক বলে আমার কোনো রকমের টেনশনের দরকার নেই।
1: হ্যাঁ
0: তো আমাদের সোশ্যাল মিডিয়া কী দিচ্ছে আমাদের, খুশি দিচ্ছে।
1: হুম
0: খুশিটা আসছে কোথা থেকে, একটা হরমোন রিলিজ হচ্ছে আমাদের শরীরের ভিতরে যেটাকে বলে ডোপামাইন হরমোন, যেটা হলো
1: আচ্ছা
0: ওয়ান্টেড, আই ওয়ান্ট মোর।
1: হ্যাঁ,
0: যে জিনিসটা আপনার খুশি লেগে যাবে,
1: সেটা তোমার বেশি চাই।
0: বেশি চাই, মানে আমি যদি 10 মিনিট যদি আজকে যদি ফোন ইউজ করে যে মজা পাই, আমার ডোপামাইন যে
1: লেভেলটা
0: বেড়েছে, যে রিলিজ হচ্ছে,
1: হুম
0: কালকে কিন্তু ওই 10 মিনিটে কিন্তু ওই খুশিটা পাওয়া যাবে না। তারপরে দরকার হবে আমার আরও
1: আরো 10 মিনিট।
0: 10 মিনিট। তো এই যে যে ডোপামিন যে উইড্র হচ্ছে যে এখান থেকে, ঠিক আছে,
1: হুম
0: তো এটাকে কারেক্ট করা দরকার। তো এটার
1: আচ্ছা
0: জন্য ডিজিটাল ডিটক্স দরকার। এই কারণে আমাদের কনসেন্ট্রেশনে অন্য পড়াশোনায় মন লাগছে না, কারণ কি কোনো মজাই নেই পড়াশোনায়, কি মজা?
1: হুম
0: তো এই
1: ওটা তো
0: কারণ,
1: একটা পেন,
0: ইয়েস
1: অ্যান্ড রিয়েলিটিতে ওটা একটা পেনফুল জিনিসই। আপনাকে কনসেন্ট্রেট করে, ফুল
0: একদম
1: কনসেন্ট্রেশনে আপনাকে বসতে হচ্ছে,
0: একদম
1: হয়তো কোনো আন

0: ইন্টারেস্টিং টপিক, সেটা আপনাকে পড়তে হচ্ছে, দরকার আপনার ক্যারিয়ারের জন্য,
1: একদম ঠিক
0: তো আপনি
1: বলেছেন।
0: ওটা পড়ছেন, আপনার ওটা প্লেজার দিচ্ছে না কিন্তু আপনার ওটা দরকারি, প্রয়োজনীয়। যেমন নিম পাতা ভালো লাগে না, স্বাদ নেই,
1: একদম
0: কিন্তু ওটা
1: ঠিক
0: আমাদের
1: বলেছেন,
0: শরীরের জন্য প্রয়োজনীয়,
1: একদম।
0: সেই জন্য সেটা তো ঠিক কথাই। ডিজিটাল ডিটক্সের মাধ্যমে এটাই করা হচ্ছে যে
1: নিজেকে, হ্যাঁ, ডিজিটাল ডিটক্স মানে কি, আমি আমার যে এই যে ডোপামাইন, যে আমার যে উইথড্র হচ্ছে, যে ডোপামাইন যে আমাদের, আমি ফোন ইউজ করছি আর আমি কন্টিনিউ অ্যাডিকশন হচ্ছি, তো অ্যাডিকশন যে হচ্ছে এটাকে কম করার কাজ করে, মানে ডিটক্স করা, ডিজিটাল থেকে দূরত্ব বানানো, রাইট, কম ইউজ করা, এটা ধীরে ধীরে ধীরে ধীরে তৈরি হচ্ছে। তো ডিজিটাল ডিটক্সের মানে হলো এটা, মিনস আমি যদি 1 ঘন্টা যদি ফোন যদি ইউজ না করি, যদি কোথাও চলে যাই, মানে কি হচ্ছে, আমার আমার রিকভার হচ্ছে না, আমার যে ডোপামাইন, যে আমাদের আমার যে ডোপামাইন, যে আমার যে খারাপ হয়ে গেছিলো, যে পাথওয়েজে যেটা প্রবলেম চলছিল, আমার ইন্টারেস্ট লাগছিল না, বাট যখন ওই ফোনটা ইউজ করছেন, হয়তো আমি আপনি নেচারে গিয়েছেন, নেচারে গিয়ে ওই প্রকৃতির সাথে আপনি টাইম দিচ্ছেন,
0: টাইম স্পেন্ড
1: আপনার
0: করছেন,
1: অ্যালাইন হচ্ছেন আপনি, রাইট, তো এটা দরকার,
0: নেচারের সঙ্গে কানেক্ট
1: একদম
0: করতে পারছি।
1: কানেক্টেড দরকার। তো ওই যে কেওস, ফোন থাকলে কেওস, আমি আপনাকে বলেছি যে আগের গত সোমবারে বলেছি যে আমাদের মানুষের মস্তিষ্ক হলো মানবী মস্তিষ্ক,
0: হ্যাঁ,
1: তো ফোনে যেরকম ইনফরমেশান থাকবে সেরকমই তো কেওস, সেরকমই তো জিনিস ঘুরতে থাকবে মাথায়। এখন আপনি ফোন নেই আপনার কাছে, আপনি ডিটক্স করছেন, আপনি দূরে যাচ্ছেন, দূরে রয়েছেন, তো আপনার ওই জিনিসগুলো তো আসবে না মাথায়, তখন তো আপনি নেচারের সাথে কানেক্ট হচ্ছেন।
0: তো শিশু ও যুব সমাজের মধ্যে অতিরিক্ত স্ক্রিন টাইম কমানোর জন্য বাবা মা, পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের কি ভূমিকা থাকা উচিত?
1: একদম সঠিক বলেছেন। তো এটাকে আমি আপনাকে বলছি, যদি একটা গাছ লাগাতে চান,
0: হ্যাঁ,
1: একটা বীজ গাড়তে হয়, বীজটা দেওয়ার পরে তারপরে তার তো ভালো মতন ওটা দেখভাল করতে হয় ওটা, তো আমি যদি আমার বাচ্চাকে ছোটোবেলায় বীজ গেড়ে দিই যদি, আর আমি যদি বীজটার উপরে যদি জল দিই, আর আমি যদি বীজটার উপরে যদি আমি ভালো মতন যদি খাদ দিই, তো
0: হ্যাঁ,
1: কী হবে, ভালো বড় একটা অনেক সুন্দর একটা কী হয়ে যাবে, গাছ হয়ে যাবে। আর ওই গাছটা কী গাছ, ওই গাছটা কি, ওটা হলো আমাদের যে নেগেটিভ ক্যারেক্টার যে বিল্ড হচ্ছে ছোটোবেলায়। বাচ্চাদের কী করছে, ছোটোবেলায় আমরা বাচ্চাদের খাওয়ার সময় ফোন দিচ্ছি আমরা, রাইট, মানে আমরা বীজ গেড়ে দিয়েছি, মানে আমাদের প্যারেন্টস হলো রোল মডেল। আজকের টাইমে আপনার থ্রু আমি বলতে চাচ্ছি যে আমাদের যে সমাজে যে যত বাচ্চারা রয়েছে, ওদেরকে ফোন দেবেন না, ওদেরকে ফোনের জায়গায় আপনি কোনো একটা বই দিয়ে দেন, ইমাজিনেশন, কারণ কি আমাদের,
0: তাদের ক্রিয়েটিভিটিটা
1: ইয়েস,
0: বাড়বে।
1: ইমাজিনেশন, আমাদের হলো ইমাজিনেশন, বলে না যে ইমাজিনেশন ইজ এভরিথিং, যেরকম ইমেজ আপনার তৈরি হবে ওরকম ক্যারেক্টার আপনার তৈরি হচ্ছে। তো আপনি বাচ্চাকে কি সেলফ ইমেজ দিচ্ছেন, কি ইমাজিনেশন দিচ্ছেন, আপনি কি
0: ঠিকই,
1: চান রাগ হওয়া ইমেজ দিতে, আপনি কি চান যে আমার বাচ্চা অ্যাডিকশন হোক, তো সের জন্য সব থেকে রোল হলো আমাদের প্যারেন্টসদের রোল হলো যে আমাদের যে এই যে অ্যাসেট, আমাদের যে এই যে ভারতবর্ষের যে অ্যাসেট, যেটা আমাদের যে যুবক, এই অ্যাসেটটাকে খারাপ হতে দেবেন না, এর যে প্রথম পদক্ষেপ আপনার নিতে হবে, আপনাকেই সচেতন হতে হবে, কারণ কি আমি যদি অ্যাজ এ প্যারেন্ট যদি আমি সচেতন হতে পারি, তাহলে কিন্তু আমি বাচ্চার উপরে ই করতে পারবো। তো
0: ঠিক,
1: এই আদারটা সারান লাগবে, যে ভাতের সাথে আমি, মানে আমি আর একটা কোশ্চেন আপনাকে আমি একটা জিনিস বলে দিচ্ছি, আমাদের যে মস্তিষ্ক না, মস্তিষ্ক হলো যে কন্ডিশন মাইন্ড, এটা হলো আয়ান প্যাভলভ করে একটা সাইকোলজিস্ট ছিল,
0: হ্যাঁ,
1: শুনেছেন, কি করতো, একটা কুকুরের উপর এক্সপেরিমেন্ট করেছে,
0: এক্সপেরিমেন্ট করছিল,
1: কি করে করেছে, যে ওর সামনে খাবার আসতো লাল পড়তো, তখন খাবারের সাথে একটা ঘন্টি অ্যাসোসিয়েট করে দিয়েছে,
0: অ্যাসোসিয়েট করে দিয়েছে,
1: তো ওই যে কুকুরটা বুঝে গিয়েছে যখন যখন ঘন্টি বাজছে আমার খাবার
0: মাইন্ডটা
1: আসছে,
0: ওটাতেই কন্ডিশন হয়ে
1: ইয়েস
0: গেছে।
1: ইয়েস। তো এখন কি হচ্ছে, যে যখন খাবার আসছে না, খালি বেল হচ্ছে, খাবার আসছে না, তাও লার বেরোচ্ছে,
0: কারণ ও জানে যে
1: ইয়েস,
0: ওই ঘন্টির সঙ্গে খাবারের কানেকশন আছে।
1: একদম একদম। তো সেম চিজ, যে বাচ্চা এখন কন্ডিশন করে দিচ্ছে, কন্ডিশন হয়ে যাচ্ছে বাচ্চা, যে আমার খাবার আসছে মানে আমার ফোন আসবে, আর আমি কিছু ইউজ করব, যখন খাবার আসছে যখন, তার মানে আমার ফোন আসবে, যখন খাবার আসবে, ফোন যখন আসবে না, তখন ওই বাচ্চা ইরিটেট হওয়া শুরু হয়ে যায় কিন্তু। তো হ্যাঁ, তো আপনি, আমি আপনাকে বলতে চাই, তো একটু আমি যখন আপনি বলেছেন, তো হালকা আমি যে একটু এর একটু ব্যাপারে আমি চর্চা করতে চাই, সাউন্ড হিলিং আর যে এক্সারসাইজ, যে ইয়োগা, যে কী করে ই করতে পারে, আর সোশ্যাল যে লাইফ। তো সাউন্ড হিলিংয়ের যখনই কথা আমি বলবো, আমরা যে সোশ্যাল মিডিয়া যখন ইউজ করছি, রাইট, সোশ্যাল মিডিয়া ইউজ করার কারণে ডিফারেন্ট অনেক রকমের ইনফরমেশান পাচ্ছি, কিছু ফিলিংস তৈরি হচ্ছে, রাইট। তো সাউন্ড হিলিং কী করে আপনার হেল্প করতে পারে, দেখেন আমাদের যে শরীর, আমাদের শরীরে, ঠিক আছে, স্ট্রেসের কারণে সোশ্যাল মিডিয়া থেকে কী হচ্ছে, আমাদের শরীরে হারেক যে অর্গান রয়েছে সের যে ফ্রিকোয়েন্সি মিস অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে। যেরকম আপনি পডকাস্ট করবেন, তো আপনার যে চ্যানেল যখন ফ্রিকোয়েন্সিতে থাকবে সঠিক, তখনই কিন্তু শুনতে পারবেন,
0: ঠিক,
1: আর নাহলে শুনতে পারবেন না।

0: সেম আমাদের শরীরের যে ফ্রিকোয়েন্সি দেখে হারেক অর্গ্যানের, যখন স্ট্রেসের কারণে ওটা মিস অ্যালাইনমেন্ট হয়ে যায়, সাউন্ড হিলিং কী করে সেটাকে রিঅ্যালাইন করার চেষ্টা করে, সেটাকে স্ট্রেসটা দূর করার চেষ্টা করে, ইমোশনটাকে দূর করার
1: রিস্টোর
0: চেষ্টা করে
1: করার চেষ্টা করে।
0: একদম। আর তার সাথে যে আমাদের যে এনার্জি, আমরা যে খাবার খাচ্ছি, যে 20% এনার্জি আমাদের ব্রেন নিচ্ছে, এত পাওয়ারফুল আমাদের ব্রেন, বাট আমরা এনার্জিটা দিচ্ছি সোশ্যাল মিডিয়ায়। যখন আমরা এক্সারসাইজ করতে যাচ্ছি, ইয়োগা করছি, কোনো অ্যাক্টিভিটি করছি, তখন আমাদের কনসেন্ট্রেশন লেভেল বেড়ে যাচ্ছে। আমাদের যে এনার্জি যেটা আমাদের ওখানে দেওয়া লাগবে সেটা কিন্তু আমরা এখানে দিচ্ছি, কিন্তু আমাদের শরীরে এন্ডোরফিন, সেরোটোনিন যে হরমোন, যে হ্যাপি হরমোন, সেটা ডেভেলপ হচ্ছে। আজকাল কী হচ্ছে, আমরা ভাবি কি সোশ্যাল মিডিয়া, আমরা ভাবি কি সোশ্যাল মিডিয়া বেস্ট ইমোশনালি কানেক্ট হওয়ার জন্য, বাট ইটস রং। আমরা সোশ্যাল মিডিয়াতে ডিজিটালি কানেক্ট হচ্ছি বাট ইমোশনালি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি।
1: সেই
0: তো বেস্ট হলো পিয়ার গ্রুপের সাথে থাকেন, যখন সেম লোকেশনের সাথে আপনি কথাবার্তাও বলবেন, আপনার ভিতরে যা কোনো রকমের যদি কোনো সমস্যা থাকে যখন ওটা ডিসকাস করবেন, যখন আগের লোক যদি আপনাকে সান্ত্বনা দেয় বা আপনার সাথে যদি ভালো কথা বলে, আপনার শরীরে একটা হরমোন যেটাকে বলে অক্সিটোসিন, সব থেকে ইম্পর্টেন্ট, সেটা তৈরি হচ্ছে। যখন এই হরমোনটা আপনার শরীরে তৈরি হওয়া শুরু হয়ে যাবে, তখন আপনি টোটালি স্ট্রেস ফ্রি হওয়া শুরু হয়ে যাবেন, অনেকভাবে হেল্প করবে। তো এক্সারসাইজ, প্রাণায়াম, ইয়োগা, ব্যায়াম, এটা তো আপনার লাইফে ইনক্লুড করা দরকার। আপনি যদি 3 ঘন্টা এক্সারসাইজ করেন, কমসে কম 1 ঘন্টা আপনাকে এতে দিতে হবে, দেন ধীরে
1: আচ্ছা
0: ধীরে অটোমেটিক্যালি কমে যাবে, কারণ আপনার অ্যাওয়ারনেস এসে যাবে না, আমার বডি ইম্পর্টেন্ট, আমার ঘুমোতে হবে, আমার খাওয়া টাইম মতো
1: আমার
0: নিতে হবে,
1: হেলথ ইম্পর্টেন্ট।
0: ইয়েস হেলথ ইজ ওয়েলথ, তখন ওই কনসেপ্টে চলে আসবেন, তখন আপনার প্যারাডাইম আপনার শিফট হয়ে যাবে।
1: সোশ্যাল মিডিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া কি সমাধান, নাকি অন্য কোনো সমাধানও আছে? এর সঙ্গে আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি তো একজন নিউট্রিশনিস্ট, খাওয়া দাওয়া কতটা ইম্প্যাক্ট করে এটার সঙ্গে, কি এটাকে রিলেট করা যাবে, কানেক্ট করা যাবে?
0: একদম যাবে, কারণ কি যখনই আমরা স্ট্রেসে যাই, রাইট, যখনই আমরা স্ট্রেসে যাই তখন কিন্তু আমরা ইমোশনাল ইটিং করি, রাইট, যখনই আমরা ইমোশনাল ইটিং করি, আমরা আমাদের ব্রেনের দরকার হয় সুগার ক্রেভিং হয়, আমাদের ব্রেন যত রকমের কাপ সুগার খাচ্ছে, এতে কী হচ্ছে, অত্যধিক মাত্রায় ফ্যাট জমা হচ্ছে, ব্রেন সেল যে সেটা ড্যামেজ হচ্ছে, কোনো না কোনো দিক দিয়ে ইম্প্যাক্ট করছে, কিন্তু সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট করছে, স্ট্রেস সোশ্যাল মিডিয়া থেকে আসছে, ইমোশনাল ইটিং আমি এখানে করছি। তো আমি যদি এখানে যদি খাওয়া দাওয়া আমার ধ্যান দেওয়া দরকার। নেক্সট, যে আপনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া কি বন্ধ করে দেওয়া কি সমাধান, আমি বলবো মোটেই না, সব জিনিসের একটা লিমিটেশন থাকে, রাইট, আপনি কী করে কীরকমভাবে ওটাকে আপনি ইউজফুল করছেন, ওটাকে ব্যবহার করছেন, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। সের জন্য আপনার নিজের পারপাস সেট করতে হবে, উদ্দেশ্য সেট করতে হবে। আমি যদি সোশ্যাল মিডিয়াটা যদি ইউজ করি 3 ঘন্টার ভিতরে, আমি 3 ঘন্টা আমাকে কী আউটপুট দিচ্ছে, অত্যাধিক ইউজ বিলকুল করাও যাবে না আর ছাড়াও যাবে না, কারণ কি আজকাল হলো এআইয়ের জমানা, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে
1: আর
0: যত
1: সোশ্যাল মিডিয়ার তো দরকার, প্রয়োজনও আছে,
0: একদম
1: কি করে আমরা এর থেকে দূরে থাকবো?
0: রিসার্চ অ্যানালিটিক্স, আপনি যদি একাডেমিক ফিল্ডে যান, আপনার নিউ নলেজ
1: একাডেমিক
0: দরকার,
1: ফিল্ডে তো দরকারই দরকার,
0: একদম
1: কিন্তু অন্যান্য ফিল্ডেও এটা দরকার আছে,
0: একদম।
1: এটা ছাড়া চলা যাবে না। খুব ভালো লাগলো রাজীব স্যার আপনার সঙ্গে কথা বলে। তো আমাদের শ্রোতা বন্ধুরা যারা আপনাকে শুনছেন আজকে রেডিওর মাধ্যমে, তাদের উদ্দেশ্যে কি বলবেন?
0: আমি এটাই বলতে চাই, দেখেন আমাদের জীবনের যে মূল্য উদ্দেশ্য হলো সেটা হলো আমি নিজেকে সুস্থ রাখা,
1: হ্যাঁ
0: রাইট, স্ট্রেস ফ্রি লাইফ থাকা। তো এখন এটা আপনার, টোটালি আপনার রেসপন্সিবিলিটি, যে আমি নিজের হেলথ কী করে আমি নিজেকে সুস্থ রাখবো, তার সাথে সাথে সমাজকেও রাখবো। যদি নিজে সুস্থ থাকি, আমার পরিবার সুস্থ থাকবে, আর পরিবার সুস্থ থাকলে সমাজ, আর যদি আমার সমাজ সুস্থ থাকে তা আমার পুরো দেশ সুস্থ থাকবে। তো এই যে অ্যাসেট, অ্যাসেট আপনার হাতে রয়েছে, অ্যাসেট ডেভেলপ করা, তো সবার কন্ট্রিবিউশন দরকার। আমি চাই সবাই ভালো থাকেন, হেলদি থাকেন।
1: আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, শুনলেন ডক্টর রাজীব মণ্ডলের সাথে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছিলেন আমাদেরই সহযোগী সঙ্গীতা দাস। শ্রোতা বন্ধুরা, এর সাথেই শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম থেকে। বাংলা অনুষ্ঠান থেকে আমি অনামিকা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।